0: Sona hai de bu de commissioner kalsing office complex da census training pang thu kan ha wa pham lak padegi khongjang noi singna dc office tam chang sin khibani tungda khongjang jang sil bemi singe marak te gemi manga ga edisen district magistrate ka unaduna na nrc tok jang da census tok ba yaroi maram aduna census ke training asi karing bana phura taw ro badi miyam na akan ba khongjang jang singen ha wa pham kya phongdo lom ki hairi ཁོ་བ་ জিলা দছো জেবনে চংছিলিব খংজং সরুক আম ওইনা এনআরসি তাউজংইদা সেনসাস তাউব ইয়ারো হেবদা বিদঙ্গাসি খংজং চংছিন ক্রে জেব দি স্টুডেন্টস ইউনে সিনন থবাল ওয়া মতাবা দেবী মান্দব তাই হাওলা থবাল দেসি গেট ফাওবা মাইরোই সিংনা রেলি এমসেট কি রেলি এদুদা নো এনআরসি নো সেনসাস হেব কলাউ কে লাউ কি অল মণিপুর স্টুডেন্টস ইউনিয়ন এমস নে সিনদঙ্গাসি তোঙ্গান তোঙ্গান ফামসিংদা মণিপুর গিলাম মিয়ানমারদা পিথক পয়ারোই হাইদনা খংজং চংছিন ক্রে সাইন থাকলে বেসিসি হায়ার সেকেন্ডারি স্কুল মামাংদা স্কুল আসি মাইরোই সিংনা চংছিন কিব খংজং আদুদা মণিপুর গি সক্তম কাইব ইয়ারোই মণিপুর গি গামকাই কাইব ইয়ারোই মণিপুর গিলাম আছে আমতা মিয়ানমারদা পিথক পয়ারো হাইবনে সিংবা খোলাই কয়া লাউখি আমরম দা কক্সিং হায়ার সেকেন্ডারি স্কুল গেট মামাং দা সু স্কুলার্স কি মাইরোই সিঙ্গা এমসু কি থৌমি সিঙ্গা খংজং চংসিন কি খংজং আদুদা মণিপুর গি লাম সারু খরা মিয়ানমার দা পিথোকনি হাইবগি নুংনাং বলে ইরিবসি মণিপুর সরকার মিয়াম দা মরিক চুম ওয়াফম খঙ্গন গদবনি হাইনা খোলাও কে লাউ কি ডিস্ট্রিক্ট ফিশারিস অফিস দা মেলন গাসি ইজেই ট্রেল দা গা মসা লিসিং তারা হেন থা দা ক্রে নোনে ডিস্ট্রিক্ট হেডকোয়ার্টার্স কি মনুং চানে লেবা মখম পার্ট 4 ভিলেজ কি মাপাদা গা মসা সিং দা থা দা খিবনি ngasing adugi manung da grass cup kaman ka barawa madi mirgal yauri nga masa thada bagi thorom adu none gi deputy commissioner bidya mari sidran lu singduna tamil officer office am the hawksong sdo no hokdo khibani thorom da wa nga moda deputy commissioner na mapam adugi biodiversity niti na kanduna nga me singe sentok lambi hengat hana bu khone si haina khunja sing am di nga me sing da apil tawki lakadur bi thakara sida nga masa kya thada gi ni haina su deputy commissioner thaje bi piki মিতে ইরোল এক লুইনে ছিল আপনবা লুফ মেলাল কংলে পাকি কুলহুম দৈ সোম পক কুমন থরম আমসু মমাং থাকি আনি দ পাংতো কিবা কুনচুব মাইরুই সিংগি মিতে মেকি আথো এহং চাংদম নাকি বা আদুগি মানা লানথক পকি থরম হাইং পাংতো কনি হাইন তরম বা আদু ইয়াই থক লহেনে মেলাল থক পা চেরোল মদ হাইদি তাউসিয়াম ব্লক কংগ্রেস মিট গাসি তামিং ল ওয়াট নাম্বার 5 দ পাংতো ক্রে থরম দ জিলা আদুগি কংগ্রেস ক্লোসিং বসিং সারু ইয়াকি থরম দু এ নিউ বিগিনিং হাই ভিরম দ পাংতো খিবনি রাইজ আসতে লাগলিব নিমিত মঙ্গা আসতে নোংচুরবাই হাই না ইন্ডিয়া মেট ডিপার্টমেন্ট ইম্ফল সেন্টার হাইরি সেন্টার আসে পিব ওয়েদার রিপোর্টের মতন ইনা জেলা খুদিমকি মফম খরদ নিমিত মঙ্গা আসতে আখাক আরও যৌন নোংচুরবাই হাইরি পাউগি মরক্থন আতেনবা ব্রেক আমামু
1: মিয়াম দা খঙ্গনজবা রিজনাল ইনস্টিটিউট অফ মেডিকেল সাইন্সেস রিমস ইম্ফল দা নিংথাও কাব খুদিংগি নুংথিল পুং আনিদগি আহুম মখাই ফাওবা রেয়ার ডিজিজ এন্ড জেনেটিক্স ওপিডি ফামবা হৌজারে জিনদা সৈবা লাইবদগি হৌরকপা লাইনা সিং পোকপদগি সৈরকপা মপুং মরাই ফারকপদ থিনথাবা নত্রগা ইমুং মনুংগি সুরোনদা লৌনবা লাইনা সিং লাই হাইনা চিংনবা সিংবু খংদোকপা গ্যান তামিনবা আমাদি তাওফম থোকপা থৌরম সিংগি দমক মিয়াম দা লাকপিনবা খঙ্গনজেরি মখাতাবা কুপমরোল গি দমক রেয়ার ডিজিজ এন্ড জেনেটিক্স ওপিডি সেকেন্ড ফ্লোর New OPD block RIMS Imphal da lakpinaba ningsing jari
2: Hema thoba kadai chalui no
3: Thabagama chalu bane itai mabu SIR gi claim file to bikhrobo
2: O tokre makha kai dor kani haibudu di khangdri
3: claim file to khrobo matungda electoral registration officer haibudi ERO na claim khudi mak amat sidha balai tana lokhalag yengni teima
2: O aduro claims and objection disposal per haise adho ERO na kokhalag kani haisibu aidiam ki jaibo
3: mani teima kari matuki ningai lai teide teima makhoi na kokhalag labadi darka ta haibu document khudi mak purga satbi gada bane moine itai mak claim do yamna serious oina lo মণিপুরিগো ইনা ফাইনাল ইলেকটোরাল রোলসি সেপ্টেম্বর কি তাং তারুক তা ফোং লাগানি পাও জেনজারিবা চিফ ইলেকটোরাল অফিসার মণিপুর
0: আকাশবাণী ইম্ফালদগি পাউ তাবিরি কেন্দ্রীয় গৃহমন্ত্রী অমিত শাহ হাইরি Pradhan Mati Narendra Modi and Lucing Basaka, Rashina Handak Zahigi, Ningtam Numitki Mango in Nana, Pakistan, ISN Sagotpa, Terror Group, Sazat Bati Network Togai Cray. Social media Thakatpa Possum, the Sri San High, Raja Taram Marikitungan Tungan Pamsing, the Security Force Na, Operation Chataduna, Terror Group, Asigimu Janirum, Security Force Na Paget Key. Machina Labak, Ashtasatanabatarong.